0: শ্রোতা বন্ধু, বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রক পাথেয় করে 8 জুন 1936 আরম্ভ হয়ে অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী নিজের যাত্রা জারি রাখিছে। সবু বর্গর শ্রোতাঙ্কু দৃষ্টিরে রাখি কার্যক্রমমান প্রসারণ করে আসুছে। সূচনা, শিক্ষা ও মনোরঞ্জনর বেতার বাণী আকাশবাণী সময় সহিত তাল দেই চালিবা সহিত দীর্ঘ 90 বর্ষ ধরি শ্রোতাভাজন হয়ে পারিছে। অনুরূপ ভাবরে আকাশবাণী রাউরকেলা মধ্যে 24 জুন 1995 নিরন্তর ভাবরে কার্যক্রমমান প্রসারণ করে নিজের যাত্রা অব্যাহত রাখিছে। আউ এহা সম্ভব হয়ে পারিছে শ্রোতামানক পাই, অর্থাৎ আপনমানক পাই। এথিপাই আপনমানকু অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তেবে আকাশবাণীর 90 বর্ষ পূরণ পরিপ্রেক্ষীরে আসন্তু শুনিবা 90 বর্ষরে আকাশবাণী সম্পর্কিত বার্তা।
1: মু ইঞ্জিনিয়ার বিজয় কুমার ভোই, সহকারী পরিবেশ যন্ত্রী, রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড, আঞ্চলিক কার্যালয় রাউরকেলা শাখা। মু সর্বপ্রথমে আমার সমস্ত শ্রোতা বন্ধু মানুষ আকাশবাণীর 90 বর্ষর যাত্রা সম্পূর্ণ হয়েথিবার আকাশবাণীর সমস্ত সদস্য সদস্যা মানুষ সমস্ত অভিনন্দন জনাওছি। এবং এই যে আকাশবাণী দীর্ঘ 90 বর্ষ ধরে দেশের সূচনা, শিক্ষা, মনোরঞ্জন র এক বিশ্বস্ত মাধ্যম ভাবে কার্য করে আসুছি। আপনার জাঁথিবে গ্রামাঞ্চল সহরাঞ্চল পর্যন্ত আকাশবাণী সরকারি যোজনা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশ সম্পর্কিত সূচনা পৌঁছেবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাউছি। আকাশবাণী গত 90 বর্ষ ধরে দেশের সূচনা, শিক্ষা, জনসচেতনার এক বিশ্বসনীয় মাধ্যম ভাবে কার্য করে আসুছি। এবং বিশেষ করে যদি দেখিবা আমি সুরক্ষা ক্ষেত্রে হো কিংবা দেশের সুরক্ষা ক্ষেত্রে হো কিংবা পরিবেশের সুরক্ষা ক্ষেত্রে হো, মধ্য তার যে এক অদ্ভুত সচেতনতা কার্যক্রম সে করে আসুচার দীর্ঘ 90 বর্ষ ধরে, সেটা সমস্ত পাখে যে পৌঁছুচি, যে ছোট আরম্ভ করে বড় মাধ্যমে যে সচেতনতা যোগাউছি সমস্ত মধ্যে, সেইটা অতুলনীয়। এবং আজিকাল তো আমি সমস্তে জাঁচে যে আজিকালির ডিজিটাল যুগের মধ্যে আকাশবাণী তাহার যে বিশ্বাসটা অতুট রাখবার সফল হয়েছি। এবং সহর হো কিংবা দুর্গম গ্রামাঞ্চল মধ্যে হো, আকাশবাণী তার বার্তা সমস্ত পৌঁছি পারুচি। এবং যদি আমি কহিবা জনে পরিবেশবিদ হিসাবে আকাশবাণীর ভূমিকা মধ্যে আমার পরিবেশ জনিত অ্যাওয়ারনেস কার্যক্রমের মধ্যে সে সচেতন করে আসছেন। এবং মু এক বাক্য আকাশবাণীর সদস্য সদস্য মানুষ এবং পুরো টোটাল টিম কু কয়াকু চাই।

0: শ্রোতাবন্ধু, সবুজিমাময় তথা স্বচ্ছ সুন্দর পরিবেশ সবুবেলে আকর্ষিত করে থাকে। জলবায়ুকে সন্তুলিত করে রাখা সহিত সুস্থতা প্রদান করিবারে মধ্যে সহায়ক হয়ে থাকে। সেথিপাই স্বাস্থ্যকর পরিবেশর আবশ্যকতা সবুবেলে রয়েছে। তেণু পরিবেশর সুরক্ষা, যত্ন, পরিবেশকে স্বচ্ছ সুন্দর তথা সুরক্ষিত করে রাখা আদি বিষয়রে জনসচেতনতা সৃষ্টি করা লক্ষ্যে প্রতিবর্ষ জুন মাস 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসুছে। চলিত বর্ষ এথিপাই বিষয় রয়েছে ইন্সপায়ার্ড বাই নেচর ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচর। প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হওয়া, জলবায়ু পাই আম ভবিষ্যত পাই, এহাকু দৃষ্টিরে রাখি আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমরে পরিবেশ সম্পর্কিত আলোচনার বিষয় রয়েছে বিশ্ব পরিবেশ দিবস 2026। এ বিষয়ে আলোচনা করা আম সহিত অছন্তি রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড আঞ্চলিক কার্যালয় রাউরকেলার উপপরিবেশ যন্ত্রী বিজয় কুমার ভোই। স্যার নমস্কার।
1: নমস্কার,
0: স্বাগত করছু আপনার স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমকে।
1: ধন্যবাদ
0: স্যার। যেমিতি প্রতিবর্ষ জুন মাস 5 তারিখে পালন করা যাইতে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস, এই দিবস পালনর উদ্দেশ্য কোণ রয়েছে, চলিত বর্ষ এথিপাই থিম কোণ রয়েছে এবং এপরি এক থিম কাহিকি চয়ন করা যাইছে, এই সমস্ত সম্পর্কে অবগত করাইবে।
1: শ্রোতাবন্ধু, বিশ্ব পরিবেশ দিবস প্রতিবর্ষ জুন 5 তারিখে পালন করা যায়। আমি সমস্তে দীর্ঘ 1972 আরম্ভ করে যেটা জাতিসংঘ দ্বারা আরম্ভ হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সুরক্ষা, প্রদূষণ নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক সম্পদর সংরক্ষণ এবং তা প্রতি জনসাধারণ মধ্যে সচেতনতা সৃষ্টি করা। আমি দীর্ঘ 1972 আরম্ভ করি এপর্যন্ত তাকে পালন করে আসছু এবং এই বর্ষ যে আমার থিম রাখছেন সেইটা সবুঠু গোটে নিয়ারা থিম আছে এই বর্ষর। এই বর্ষর থিম হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচর ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচর। প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত জলবায়ু পাই আম ভবিষ্যৎ পাই, সেইটা হচ্ছে এই বর্ষর থিম এবং এর বার্তা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনর মোকাবিলা এবং সুরক্ষিত ভবিষ্যৎ গঠন পাই আমি প্রকৃতিঠার শিক্ষা নেওয়া এবং প্রকৃতি আধারিত সমাধানকে গুরুত্ব দেওয়া আবশ্যক।
0: আজ্ঞা,
1: প্রকৃতি আমাকে দেখায় কিপর সন্তুলন, পুনঃচক্রণ ও সহ অবস্থান মাধ্যমে জীবন টিকি রহিপার। জঙ্গল, জলাশয়, নদী, মাটি এবং জৈব বিবিধতা কেবল প্রাকৃতিক সম্পদ নুহে বরং জলবায়ু নিয়ন্ত্রণর প্রাকৃতিক সহযোগী। এবং চলিত বর্ষর যে এই বিষয়বস্তু রয়েছে, এই বিষয়বস্তুটা আমি যে লাস্ট 10-15 বর্ষ যে করে আসিছে বিশ্ব পরিবেশ দিবস, এই বর্ষর থিমটা হচ্ছে এবে যে আপনার সমস্ত জাণিথিবে দেশ তথা আমি যদি আমি রাউরকেলা কথা কহবা, রাউরকেলার বি আপনার সমস্ত যে প্রকৃতির তাণ্ডব লীলা দেখা পাচ্ছেন, প্রতি 2-3 মাসে থরে না থরে আমি সমস্তে তাকে অঙ্গে নিভাওছু এবং সেইপাই এথর যে জাতিসংঘ আমার থিম রাখছেন কি আমি যে প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হয়েকি আমাকে রক্ষা পড়ব, যদি প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হওয়া তাহলে যাইকি আমার জল

শ্রোতা বন্ধু, আপন শুণুচন্তি কার্যক্রম স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন। আমার এই কার্যক্রম প্রসারিত হেউছি এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্টজ এবং নিউজ অন এয়ার আপ যোগে। শ্রোতা বন্ধু, এবে রহিছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। এথিরে রহিছে অংশুঘাত প্রতি সতর্কতা। অংশুঘাতর লক্ষণ হেউছি প্রবল ঝাল বহিবা, মুন্ড বুলাই অন্ধার দিশিবা ও বান্তি লাগিবা, প্রবল শোষ লাগিবা, মাংসপেশি টানি হেবা, চর্ম শুষ্ক লাল ও উত্তপ্ত হেবা, অচেত হেবা কিংবা বাত মারিবা। এর সতর্কতা হেউছি দিন 11টা-3টা মধ্যে খরা তাতি অধিক থাকে, এই সময় মধ্যে বাহারকু যাঁতু না। জরুরি কাম থিলে বাহারকু যা পূর্ব যথেষ্ট পানি পিয়ন্তু ও সাথিরে ছতা চপল ও পিইবা পানি নিয়ন্তু। ধলা রঙ্গর ঢিলা পোশাক, ছতা ও জোতা ব্যবহার করন্তু। মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিয়ন্তু। খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহিঁ, অধিক দূর চালন্তু নাহিঁ, কোনসি প্রকার মাদক দ্রব্য সেবন করন্তু নাহিঁ। এর প্রতিকার পাইঁ অংশুঘাত আক্রান্তকু খোলা ও থন্ডা জায়গাকু নেই যাআন্তু। ওআরএস বা চিনি লুণ সরবত বা সাদা পানি পিয়ান্তু। পোশাক যথাসম্ভব খোলি দিয়ন্তু। মুন্ড ধোই দিয়ন্তু, ওদা কপড়ারে পোছন্তু। রোগীঙ্কু পঙ্খা কুলর বা এসি পবনরে শুয়াই দিয়ন্তু ও পানি সিঞ্চন করন্তু। অবস্থারে উন্নতি নহেলে তুরন্ত ডাক্তারখানা নেই চিকিৎসা করান্তু। বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাইঁ অংশুঘাতর আশঙ্কা অধিক, তেণু সেমানক প্রতি সচেতন রুহন্তু। হ শ্রোতা বন্ধু, স্বচ্ছ পরিবেশ হিঁ সুস্থ জীবনর মূল মন্ত্র। তেণু পরিবেশর স্বচ্ছতা প্রতি যত্নবান হুঁতু। সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করিবা পাই বৃক্ষরোপণ করন্তু ও এহার যত্ন নিয়ন্তু। অলিয়া আবর্জনা এণেতেণে ন পকাই অলিয়া সংগ্রহ করি নেবাকু আসুথিবা গাড়িরে দিয়ন্তু। একক ব্যবহৃত প্লাস্টিককু বর্জন করন্তু, কিংবা এহার ব্যবহারকু যথাসম্ভব কম করিবাকু চেষ্টা করন্তু। প্রদূষণমুক্ত পরিবেশ সুস্থ জীবনর মানদণ্ড, তেণু আসন্তু সচেতন হেবা, আম পরিবেশকু স্বচ্ছ সুন্দর করিবা। এই থিলা শ্রোতা বন্ধু আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম। আজির অধ্যায়টি আপনার কিপর লাগিলা সে বিষয়ে মতামত লিখবে নিশ্চয়। আমার ঠিকনা স্বচ্ছ পরিবেশ।

পরবর্তী গীত আলকা ইয়াগনিক এবং সোনু নিগমক কণ্ঠে, সমীরক রচনার নদীম শ্রবণ সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র জিত।

0: শ্রোতা বন্ধু, আমি সবুবেলে আম পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন তথা সফা সুতরা রাখিবা, নিরোগ জীবন জিইবা পাই সুস্থ পরিবেশ নিহাতি দরকার। পুনি যদি অলিয়া আবর্জনা পরিবেশরে জমে আমার স্বাস্থ্য হানি হব। বর্জ্যবস্তুর সঠিক পরিচালনা নকলে উভয় গাঁ ও সহরর বাতাবরণরে এহার কুপ্রভাব পড়িব। আমি জানিছে বর্জ্যবস্তুকু পুনঃচক্রণ কলে এথুরু শক্তি উৎপন্ন হুয়ে। বিদ্যুৎ শক্তি হেউ কিংবা আধুনিক প্রক্রিয়ারে পুনঃচক্রণ করি দরকারী জিনিস সৃষ্টি করিবা হেউ। এমিতি অনেক উপাদেয় সামগ্রী তৈরি করিবারে এহা সহায়ক হেব। আমকু খালি এহার সঠিক বিনিযোগ জানিবা দরকার। তেবে সহরী স্বচ্ছতা বজায় রাখিবারে বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা সম্পর্কে আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি রুচির কুমার পাণিগ্রাহী।
1: সহরী স্বচ্ছতা বজায় রাখিবার বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা উপরে টিকে আলোকপাত করিবা। তা পূর্বরু টিকে খালি সহরী সমস্যা উপরে টিকে খালি আলোকপাত করিবি, তারপরে বর্জ্যবস্তুকু যিবা। রাজ্য ও দেশর জনসংখ্যা বড়িবা সঙ্গে সঙ্গে লোকমানঙ্কর কামধন্দা অন্বেষণ হেউ বা শিক্ষা স্বাস্থ্যর সুবিধা পাই হেউ লোকমানে সহরমুখী হেউছন্তি। পরিসংখ্যান অনুযায়ী ওড়িশার এই 2024 মসিহার মধ্যভাগ এই জুন মাস সুদ্ধা জনসংখ্যা 4,72,00,000 পৌঁছিলাণি। যদি আমি দেখিবা যে দেশর 11তম জনবহুল রাজ্য অটে ওড়িশা এবং জাতীয় জনসংখ্যার 3.30 অটে, এবং যদি আমি দেখিবা ওড়িশার সহর মানকর জনসংখ্যা হলো 7-8 মিলিয়ন, যেটাকি আমি টোটাল জনসংখ্যার 17% বলে অনুমান করা হচ্ছে। তবে কথা হচ্ছে এত সংখ্যার লোক সহরক পছন্দ করছেন যেকোনো কারণর হো না কাহিকি, সহরের ভিত্তিভূমি থাকা আবশ্যক। সহরে এত বড় জনসংখ্যা লোক রহিবার পরিবেশ এবং অন্যান্য সব ভিত্তিভূমি সুদৃঢ় হলে এমানে সুরক্ষ রহিপারিবে। কিন্তু সহরের অধিকা লোক যোগু তাঙ্কর ব্যবহার পাই দরকার হওয়া বিভিন্ন জিনিস আর্টিকেল যাহা বি হোক, খাদ্য আরম্ভ করি বস্ত্র আরম্ভ করি সেমানে নীতি দিনিয়া ব্যবহার করুথবা জিনিস সবু ব্যবহার দ্বারা তাকু ওয়েস্ট হেলে কিংবা পুরোনা হলে কি নষ্ট হলে কোটি পকাইবা, ইয়ে গোটে সমস্যা যেটাকি যদি ঠিক সে তাকে পরিচালনা করা নযায় এই বর্জ্যবস্তু গোটা বিভিন্ন প্রকার সমস্যা আনি পৌঁছাইব। তবে বর্জ্যবস্তু সহরী চলনের প্রমুখ সমস্যা সৃষ্টি করুছি। এর স্বচ্ছতা মুন্ডবিন্ধার কারণ অটে। সর্বসাধারণ জায়গায় অলিয়া পকাইবা, রাস্তা